0: घर पर सत्यजीत राय ने एक फिल्म बनाई थी, आइए सुनते हैं उस फिल्म का संवाद।
1: শহরে একবার রোগ পাঠাতে হবে হুজুর।
2: কেন?
1: আদর ফুরিয়েছে, মোমবাতিও নেই, আর তাছাড়া জলসায় যারা আসবেন তাদের আদর আপ্যায়নের জন্য
2: রামবাবুকে পাঠিয়ে দাও, তুফানকে নিয়ে এখনই চলে
3: Today we are also remembering Ed King, the musician. He was a guitarist for the rock band Strawberry Alarm Clock and guitarist and bassist for the rock band Lynyrd Skynyrd as well. We will now listen to Sweet Home Alabama.